ইতানি গোলামাল আশিয়া ইয়াল্লাহু কাদু কুতালি মিনকা ইয়াহদি হিদায়াতা মান কাদু সাহাবুল মুস্তাফাল মুখতার।